শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: বন্ধুরা, আশা করি ভালো আছেন। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট পড়ব, থাকবে হিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস প্রসঙ্গে কিছু কথা। এছাড়া পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির অষ্টম পর্ব। সঙ্গে থাকুন বন্ধুরা। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: আজ 9ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে 1945 সালের এই দিনটি এবং এর তিন দিন আগে 6ই আগস্ট কালো অক্ষরে চিহ্নিত হয়ে রয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুরতার দুটি দিন হিসেবে। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমার উপর পারমাণবিক বোমার দানবিক হামলা এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। নিঃশেষ হয়ে যায় অসংখ্য প্রাণ, তবু জিঘাংসার নিবৃত্তি হয়নি। তিন দিন পর 9ই আগস্ট জাপানের নাগাসাকি শহরের উপর চালানো হয় বিধ্বংসী পারমাণবিক বোমার বিভীষিকাময় এক হামলা, সেখানেও নিঃশেষ হয় অসংখ্য প্রাণ এবং শহরটি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে।
1: পারমাণবিক বোমার আঘাতে সেই মুহূর্তে এবং তার অব্যবহিত পরেই শুধু নয়, এই দুটি শহরে মানুষ পরেও তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শজনিত নানা রোগ ব্যাধিতে ভুগেছেন এবং মারা গিয়েছেন পরবর্তীকালেও, যার সমাপ্তি এখনও ঘটেনি। আমরা জানি পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণাম কি ভয়ঙ্কর। ভুক্তভোগী যারা তারা সহ কিছু মানুষ পৃথিবীর বুক থেকে এই অস্ত্র বিলোপের আহ্বান জানিয়ে আসছেন। এরকমই একজন সোচ্চার ব্যক্তি হলেন নাগাসাকির মেয়র সুজুকি শিরো। তিনি হলেন হিবাকুশা পুত্র। 1945 সালের পারমাণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের বলা হয় হিবাকুশা। সুজুকির বাবা মা দুজনেই হিবাকুশা। তাদের বেদনাদায়ক অভিজ্ঞতার কথা বিশ্বমঞ্চে তুলে ধরছেন সুজুকি এবং আরও নানাভাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা চালিয়ে আসছেন। তার এই প্রচেষ্টা ও পটভূমির ওপর আলোকপাত করে একটি মর্মস্পর্শী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে আমাদের ওয়েবসাইটে নেপথ্যের গল্প পাতায়। শিরোনাম হচ্ছে হিবাকুশা পুত্র নাগাসাকি মেয়রের জাতিসংঘে রাখা বক্তব্য। বন্ধুদের সবাইকে অনুরোধ করছি প্রতিবেদনটি অবশ্যই পড়ে দেখুন।
0: পারমাণবিক হামলায় প্রাণ হারানো সকল ব্যক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে প্রতি বছর হিরোশিমা দিবস ও নাগাসাকি দিবস পালিত হয়। আমরাও আজ হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমায় প্রাণ হারানো সকল ব্যক্তির কথা স্মরণ করে তাদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছি।
1: এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। 12ই এপ্রিলের রবিবাসরীয় আসরে চিঠিপত্র, ফেসবুক কমেন্ট ও কাঞ্জি কুইজের পাশাপাশি একটি বড় অংশ জুড়ে ছিল 19শে এপ্রিল অনুষ্ঠিত 25তম টোকিও বৈশাখী মেলার প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি মন কেড়েছে পূর্ব বর্ধমান হাট শিমলার প্রদীপ বসাকের। শ্রোতাবন্ধু চিঠিতে লিখেছেন, শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকারটি ছিল অত্যন্ত তথ্যবহুল ও প্রাণবন্ত। তাঁর কথাবার্তায় স্পষ্ট হয়েছে কিভাবে সুদূর জাপানেও বাঙালিরা নিজেদের সংস্কৃতি ও উৎসব উদযাপনের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় দিক ছিল কাঞ্জি কুইজ। জাপানি ভাষা ও লিপির প্রতি আগ্রহ সৃষ্টি এবং তা শেখা আনন্দময় করে তোলার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
0: সাক্ষাৎকারটি ভালো লাগার কথা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর কুশমুন্ডির দেবাশিস গোপের চিঠিতেও। ওই আসরে একটি ভিডিও ক্লিপের প্রসঙ্গ ধরে চেরি ফুল নিয়ে হয়েছিল এক টুকরো আড্ডা, যা খুব উপভোগ করার কথা জানিয়েছেন শ্রোতাবন্ধু।
1: আসরটি শুনে বীরভূমের শীষ মোহাম্মদ শিশান ফেসবুকে লিখেছেন, শেখ আলিমুজ্জামানের সাক্ষাৎকারটি শুনে বেশ উৎফুল্ল হলাম। 25 বছরের চেষ্টায় তিনি এবং অন্যান্যরা টোকিও বৈশাখী মেলাকে চূড়ান্ত সাফল্যের পথে নিয়ে গিয়েছেন, এটা খুবই প্রশংসনীয়।
0: মেলা প্রাঙ্গণে এনএসকে ওয়ার্ল্ড জাপানের স্টলের বিষয়ে জানানো হয়েছিল এই সাক্ষাৎকারে, যা শুনে চিঠিতে দারুণ আনন্দ প্রকাশ করেছেন শ্রোতাবন্ধু শীষ মোহাম্মদ শিশান।
1: এরপর 10ই মের রবিবাসরীয় আসরে এক প্রতিবেদনে এই স্টল সহ 25তম টোকিও বৈশাখী মেলার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল। আসরটি শুনে আকবর হায়দার কিরণ লিখেছেন, টোকিওতে বৈশাখী মেলার অসাধারণ বর্ণনা, বিশেষ করে এনএইচকের স্টল নিয়ে গল্প ছিল খুবই ভালো লাগার বিষয়। এই চিঠিতে শ্রোতাবন্ধু মেলার ভিডিও দেখার আকাঙ্ক্ষাও ব্যক্ত করেছেন।
0: বন্ধু, আশা করছি আপনি ইতোমধ্যেই এই মেলা নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও দেখেছেন, যা ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা হয়েছিল 2রা জুন। এই ভিডিওর শিরোনাম 25তম টোকিও বৈশাখী মেলা 1433। 2027 সালে 10ই মে পর্যন্ত এই ভিডিওটি আমাদের ওয়েবসাইটে থাকবে।
1: প্রিয় বন্ধু, যদি এখনও না দেখে থাকেন, তাড়াতাড়ি দেখে নিন ওয়েবসাইট থেকে। আমার বিশ্বাস দারুণ উপভোগ করবেন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই ভিডিওটি ভীষণ উপভোগ করেছি। মেলার যে প্রাণচাঞ্চল্য এবং উৎসবমুখর পরিবেশ, সেগুলো স্পষ্ট অনুভব করেছি। মেলায় যেতে না পারার আফসোস আমার কিছুটা হলেও দূর হয়েছে এই ভিডিও দেখে। বন্ধুদের সকলকেই অনুরোধ করছি, যারা এই ভিডিও এখনও দেখেননি, তারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগল।
0: ইতিমধ্যে এই ভিডিও প্রসঙ্গে তাবারাকা তাবু ফেসবুকে জানিয়েছেন যে আয়োজনটি তার খুব ভালো লেগেছে। হয়তো এই ভিডিও দেখেই তিনি এই মেলা সম্বন্ধে সম্যক ধারণা লাভ করেছেন। যাই হোক, মতামতের জন্য সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। আশা করছি আজকের আসন নিয়েও আপনারা লিখবেন।
1: ১১ আগস্ট জাপানে ইয়ামানোহি বা পর্বত দিবস উপলক্ষে সরকারি ছুটির দিন। দেশের পাহাড় সম্পর্কে লোকের জ্ঞান ও পার্বত্য এলাকার পরিবেশ সংরক্ষণে মানুষের সচেতনতা বাড়াতে, সেই সঙ্গে পর্বতের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষভাবে নির্ধারিত এই দিন। উল্লেখ্য, জাপানে স্থলভাগের প্রায় 70% হচ্ছে পার্বত্য এলাকা।
0: বন্ধুরা, এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 9 জুলাই আমাদের ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় ভূমিকম্প বিধ্বস্ত জাপানের নোতো অঞ্চলের বিমানবন্দরে পোকেমনের ছোঁয়া শিরোনামের একটি ক্লিপ। বিশ্ববিখ্যাত পোকেমন চরিত্রগুলোর মাধ্যমে মধ্য জাপানের ইশিকাওয়া জেলার ওয়াজিমা শহরের একটি বিমানবন্দরকে নতুন রূপে তুলে ধরা হয়েছে। 2024 সালে এই অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছিল। নতো বিমানবন্দরটির নাম এখন সাময়িকভাবে পরিবর্তন করে রাখা হয়েছে নতো সাতোইয়ামা পোকেমন উইথ ইউ এয়ারপোর্ট। ইশিকাওয়া জেলা আশা করছে যে অনেক পর্যটক এখানে আসবেন এবং নতো অঞ্চলের পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রক্রিয়াকে গতিশীল করতে সহায়তা করবেন।
1: হ্যাঁ, পোকেমন থিমের সাজসজ্জা এই বিমানবন্দরটিকে দারুণ উজ্জ্বল করে তুলেছে। 15 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় একটি ক্লিপ, যার শিরোনাম ওবন উৎসবের ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরিতে ব্যস্ত গিফু জেলার কারিগরবৃন্দ। আগস্টের মাঝামাঝি সময়ে জাপানের ওবন উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে দেশটির মধ্যাঞ্চলীয় গিফু জেলায় হাতে তৈরি ঐতিহ্যবাহী লণ্ঠন তৈরির কাজ পুরোদমে চলছে। হ্যাঁ, এই লণ্ঠনের গায়ে আঁকা চিত্রকর্ম ভারী সুন্দর, আমি দেখেছি ভিডিও ক্লিপটি। আর ততটাই মনোমুগ্ধকর হচ্ছে এর স্নিগ্ধ মৃদু আলো, যা আমার ভীষণ ভালো লেগেছে। এই আলো যেন মনে প্রশান্তির প্রলয় বুড়িয়ে দেয়।
0: দিদি একদম ঠিক বলেছেন, আমারও বেশ সুন্দর লেগেছে।
1: হ্যাঁ, সত্যি খুব সুন্দর। হ্যাঁ,
0: এরপর 16 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় হাকাতা গিয়ন ইয়ামাকাসা গ্রীষ্মকালীন উৎসবের চূড়ান্ত প্রকাশ ঘটেছে ফুকুওকায় শিরোনামের একটি ক্লিপ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ফুকুওকা জেলার হাকাতা এলাকায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি গ্রীষ্মকালীন উৎসবের চূড়ান্ত মুহূর্তে কাঁধে ভারী সজ্জিত কাঠামো বহন করে রাস্তা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে যান বিভিন্ন দলের লোকজন। হাকাতা গিয়ন ইয়ামাকাসা উৎসবের ইতিহাস 780 বছরের বেশি পুরনো। এটি জাপানের একটি গুরুত্বপূর্ণ বিমূর্ত লোক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত এবং ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত।
1: দারুণ জমজমাট উৎসবটি যে কতখানি রোমাঞ্চকর, আমি সেটা উপলব্ধি করলাম এই ভিডিও ক্লিপটি দেখে। এরপর 23 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় ওই তার বানর উদ্যানে বানরদের জন্য বিশেষ পুল নির্মাণ শিরোনামের একটি ক্লিপ। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওইতা জেলার তাকাসাকি ইয়ামা ন্যাচারাল জুলজিক্যাল গার্ডেন 18 জুলাই উদ্যানের বানরদের জন্য একটি জলাধার বা পুল চালু করেছে। তীব্র গরম থেকে প্রাণীদের স্বস্তি দিতে এবং দর্শন

0: শিক্ষার্থীদের বুনো বানরগুলোকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে প্রতি বছরই এই পুলটি তৈরি করা হয়। পুলটি 31শে আগস্ট পর্যন্ত খোলা থাকবে। তাকাসাকি পর্বতমালায় প্রায় 760টি বুনো জাপানি ম্যাকাক বা এক ধরনের বানর বাস করে। উদ্যান কর্তৃপক্ষ খাবার দিয়ে এই বুনো বানরগুলোকে বশ বা পোষ মানিয়ে থাকে।
1: একই দিনে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা আরেকটি ক্লিপের শিরোনাম, জাপান জুড়ে মানুষ এই সপ্তাহেও তীব্র দাবদাহ মোকাবেলা করছে। সারা দেশ জুড়ে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে। 23 জুলাই শিজুওকা জেলার হামামাৎসু শহরে তাপমাত্রার রেকর্ড 41.1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। টোকিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে 22শে জুলাই হিটস্ট্রোকের সন্দেহে 453 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। টোকিও মেডিকেল এক্সামিনার্স অফিস জানিয়েছে, টোকিওর কেন্দ্রীয় 23টি ওয়ার্ডে হিটস্ট্রোকের সন্দেহে 6 জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া এজেন্সি হিটস্ট্রোক প্রতিরোধ কল্পে প্রচুর পরিমাণে পানি এবং লবণ জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছে। একই সাথে এজেন্সি এয়ার কন্ডিশনের ব্যবহার অব্যাহত রাখারও পরামর্শ দিচ্ছে। এছাড়াও দীর্ঘ সময় ধরে বাইরে কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য তারা আহ্বান জানাচ্ছে।
0: বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা অবশ্যই দেখুন এবং আমাদের জানান কেমন লাগলো। আজ সবশেষে আমরা পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র অষ্টম পর্ব, যার শিরোনাম হল সুনামি সতর্কতা এবং সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে।
2: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
3: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।

0: আজ আমরা
1: সুনামি
0: বা সুনামি সম্পর্কিত বিভিন্ন অভিব্যক্তি শিখব। প্রথমে একটি নমুনা সংবাদ শোনা যাক।
2: সুনামি 警報 তো সুনামি 注意報 গা দেমাশিতা। সুনামি 警報 গা দেている 地域の皆さんは 今すぐ高いところへ逃げてください。津波注意報が出ている地域の皆さんは海岸や川の河口付近には近づかないでください。チョルン
0: প্রতিটি বাক্যের অর্থ জেনে নি।
2: 津波警報と津波注意報が出ました。
0: সুনামি সতর্কতা এবং সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে।
2: 津波警報
3: মানে সুনামি সতর্কতা।
2: 津波注意報
3: হলো সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ।
0: এবারে পরবর্তী বাক্য।
2: 津波警報が出ている地域の皆さんは今すぐ高いところへ逃げてください。
0: সুনামি সতর্কতা জারি করা এলাকার সবাই অবিলম্বে একটি উঁচু জায়গায় সরে যান।
2: 地域
3: মানে হলো এলাকা।
2: 皆さん
3: বলতে সবাইকে বোঝায়।
2: 今すぐ
3: অর্থ অবিলম্বে।
2: 高いところ
3: হলো উঁচু জায়গা। আর
2: 逃げてください
3: মানে সরে যান বা পালিয়ে যান। পরিস্থিতি বিপজ্জনক হলে
2: 今すぐ何々 してください
3: এই ধরনটি প্রায়ই ব্যবহৃত হয়।
0: এবারে শেষ বাক্য।
2: 津波注意報が出ている地域の皆さんは海岸や 川の河口付近には近づかないでください。
0: সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ জারি করা এলাকার সবাই সমুদ্র উপকূল কিংবা নদীর মোহনার কাছাকাছি যাবেন না।
2: 海岸
3: মানে সমুদ্র উপকূল এবং
2: 川
3: হলো নদী।
2: 河口付近
3: বলতে বোঝায় নদীর মোহনার আশপাশে।
2: 近づかないでください
3: অর্থ হলো কাছাকাছি যাবেন না।
0: আচ্ছা,
1: সুনামি 警報
0: এবং
1: 津波注意報
0: বলতে আসলে কি বোঝায়?
3: সুনামি সতর্কতা এবং সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ তিন ধরনের হয়। প্রথমটি হল
2: ও সুনামি 警報
3: বা বিশাল সুনামি সতর্কতা। এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 3 মিটার অতিক্রম করে। দ্বিতীয়টি হল
2: সুনামি 警報
3: বা সুনামি সতর্কতা। এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 1 থেকে 3 মিটারের মধ্যে হয়। এই সতর্কতাগুলো জারি করা হলে অবিলম্বে উঁচু জায়গা বা সুনামি আশ্রয় ভবনের মতো নিরাপদ স্থানে সরে যান।
0: তৃতীয়টি হল
1: সুনামি 注意報
0: বা সুনামি নিয়ে সতর্ক থাকার পরামর্শ, তাই না?
3: ঠিক বলেছেন। এটি জারি করা হয় যখন সুনামির আনুমানিক সর্বোচ্চ উচ্চতা 0.2 মিটার থেকে 1 মিটারের মধ্যে হয় এবং যখন সুনামি থেকে দুর্যোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে সমুদ্রে থাকা লোকজনকে অবিলম্বে সেখান থেকে উঠে এসে সমুদ্র উপকূল থেকে সরে যেতে হবে।
0: এবারে চলুন এই বাক্যাংশ ব্যবহৃত হয়েছে এমন একটি নমুনা বাক্য দেখা যাক।
2: 落ち着いて直ちに少しでも高いところへ逃げてください。
0: মাথা ঠান্ডা রেখে অবিলম্বে সামান্য হলেও উঁচু কোনো জায়গায় সরে যান।
2: 落ち着いて
3: অর্থ হল মাথা ঠান্ডা রেখে এবং
2: 直ちに
3: হল অবিলম্বে, যা
2: 今すぐ
3: এর একই অর্থ প্রকাশ করে।
2: 少しでも
3: মানে সামান্য হলেও। এগুলো ছাড়া এভাবেও সতর্ক করা যেতে পারে।
2: 決して海に近づかないでください。
0: কোনোভাবেই সমুদ্রের কাছাকাছি যাবেন না।
2: 決して何々しないでください।
3: এটি খুব শক্তিশালী একটি অভিব্যক্তি যার মাধ্যমে কিছু না করার আহ্বান জানানো হয়। এই ধরনের অভিব্যক্তি শুনতে পেলে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন।
0: বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা সুনামি সংক্রান্ত বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
2: সুনামি 警報と津波注意報が出ました।
3: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
0: সায়োনারা।
4: এদিকে দেখতে দেখতে আমরা আসরের শেষ দিকে চলে এসেছি। আজ বিদায় নেওয়ার আগে 22শে শ্রাবণ তিরোধান দিবস উপলক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিতে জানাই আমাদের প্রণাম। তিনি প্রতিষ্ঠিত আছেন আমাদের অন্তরে। জীবনে চলার পথে সব অবস্থাতে তাঁর সৃষ্টির অখণ্ড জ্যোতি আমাদের শক্তি যোগাবে। বন্ধুরা, কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
5: সায়োনারা।